0: دي هي اف ام نوديها كم ميجا هرتز.
1: فيلم عم ميوزيك جدوني افينال ما تايارتا
2: اهنك ما وانما بوب بون هودا تايار وي دي هي اف ام جه مونيفو اف ام جه دايرا جه خاص شو ام اف اس اهر فتاك
1: بوكس اوف يو جه ام هيت فيلم تا جه معلومات
3: ইরাই মায়ের কি রকম বাবা আজ আমার কোই রিশতা নেই
2: এমএ ফহগে ট্রেলার তক বালা লং এমএ কামুদানে সিরিজ তক আদি হফতা গে তারে
4: ইয়ার্স ডিকেডস ইচ লাইফ আ ফেডেড লেসার কপি
1: অফ দ্য কোন থিয়েটার এমএ কামুদা ফিল্ম তোগে হাস মনজরতা ওএসটি ব্যাং হান্দা নাক্কানু লেবে লাভতা কা তি বেফলুঙ্গে মকবুল তারিয়া কায়কু নুয়াদি হাসিকুন কই
5: কাজে সাস ফোন কোব্বে আ মিহির ফোন
6: নি কাম বিসনাল বালা ওয়াফির বেজেন তি কাম হুটালা
0: ಮುನಿಫು ಫಿಲುವ ದಿನ ಅಬದು

0: এখন তেরিঙ্গে হব
1: ক্রেমিদানি এখন তেরিঙ্গে হউন শো তেবে ফুনা হামা শোক ব্যান মগে ফরসে ধুলে ফতি পিএসএ মে আ মে দেরকো নানুট কল লেবেনি হামা মে হারুস নানুট কুরম উম্মিদানি হামা নানুট কলান কামা উম্মিদ কুরানি হামা শো নি মুগে কুরি দেন মিহার মেথি বেভারিকাস গুলি ফা আসসালাম আলাইকুম
2: ওয়ালাইকুম সালাম
1: কোবা শাও হাল কেনে
2: হাল ওয়ার বাংলান
1: এ বিয়া তিন মুনি কোবা
2: গ্যাস এবি কলম হাল
1: মিকল মিকল রাঙ্গল
2: এরং আছে রাঙ্গল দ
1: দেখল মেস রাঙ্গল উইম তারাঙ্গল ওয়ানি দ কি কললনি কোবা আর ফোরি গদ দোস কোলে ওয়ার্ল্ড কাপ কে ফোরি দে অলগন দে মে মে জাহালিস ওয়ার্ল্ড কাপ কে মে ফারু গে হামা লাভা দে মে
2: আদি কোন কিনে সাপোর্ট করুন এনি কোয়া টিম
1: আছে কোনে এরো বাকি টিম এর নুবা লাহরি হা টিম কে সাপোর্ট করামু মিদানে
2: আদ বাবর গাম কে কে সাপোর্ট করেন জেনে নে তো এরো দান মংসে সুমান
1: কানে মে বালানি বেলে তো হামা কি গাড়ি তো
2: হামা টিম কে সাপোর্ট করুন মিয়া দে
1: হরি হা টিম কে বেস দেতে রে কম বালালানি উনিহা গডে গনু বালা
2: কমেস না ফার অ্যানালিস্ট কা আর রেডি ওয়ানি কানে গদ
1: হিন্দু এ সব দেবেনি লক গিন কান্ত কোগেন তা দো উনিহা মেচে উনিহা মেচে বালান জেন রাঙ্গালা মি বালা গত বালাই হিন মে সব দেবেনি তা কোলে বড মাউল মত মুসে দি ওয়ান জেন তা দো
2: আ তি গত বেদি মাস তে বাই মি উসা দিবে দো
1: কমে সরকাইং এনে দে একম কো মি মিহারে এনে লিস্টুন এ ওয়াবারে নোয়ানে দে একম দো
2: এনে লিস্ট কো উলি ফরি বত্তর জান
1: উলেন তৈয়ার ওয়াম উলেন রাঙ্গলেন মি শহ গুনি গোতা
2: আ আসু আং হেং এনে লিস্ট এ বজে হেন আর রাজ্য এম বেসি কো নন্দো ಅಕ್ಕಿಯವಕ ಸಪೋರ್ಟ್ ಗುರಾತಿದಂ ವರ ದೇರದೋ ಕಾವೇರಿ ದುಹೈ ನಾನ್ ನಂತ ಹರಮಣ್ಣ ನಂತ
1: ನಿಂ ಏಹೆ ಉಳ್ಳದಾ ಫೇ ಸಪೋರ್ಟ್ ಎ ವಗುತಕು ಹಿತಂಗರಿ ಟೀಮಕ ಶೇಕುರನೆ ಹೆವಿಮದೆ ವಕಿ ಟೀಮ ಬುನವಿಸ್ ನುಕರಿಗೆ ಮೊಳೆ ಮೊಳವಾ ಟೀಮಕ
2: ತಿಹೆಂ ವೆದಾನ ತಿಹೆಂ ವರ ಗಿನಮಿ ಹೆ ಬೊಳೆ ತಿಹಮೇಕನ ತಿಕೊಳವೆಗೆ ಉಳೇಕ ಮೆನ್ನೋಬಿ ಆ ವರ ಗಿನಮಿ ಟೀಮ ತಕ ಅಚ್ಚಿ ಬದಲೋ ಮೊಂದಾನಿ ದೋ ಹುಂದ ಪಾಕುರಾಗೋತ ನತೀಜಾನ ಉನಕುತು ಮುಗ ಸಬಬೋ ವರ ಬೊಡಾ ಹಮ ಮೀನ ಟೀಮ ಬದಲಾಕುರಾಗೋ
1: ಎಮ್ಮೆ ಬೈ ಫಾರ ಏಕೆ ಹಿತು ಗೊಣ್ಣ ಐಚೆಸ್ ಬುನಾ ಕಣ್ಣು ಕೆಡದೋ
2: ಎವರ ದಂಜಿ ಹಣದೋ ತಂಕೊಳೆ ಅಮಿಲ ನಫ್ಸ ಕೂಡ ಆಯ್ತು ಬಾರ ಬಡು ಕೊಲ್ಲ ಬುನನ್ನು ಕೆರೆ ಹಿಸಾಬ
1: ತಾಕನು ದಾನ ಏನು ಕಪಕನು ದಾನ ದೋ
2: ಆ ಬುನನ್ ಕೆರೆ ಜನ ದೋ ಆರಮನ್ನನ್ನು ತಕುಳೆ ನೀ
1: ಆರಮನ್ನನ್ನು ದೆನ್ ಆರಮನ್ ಮಹಮಗೆ ಮಿಸ್ ಗೌಮಿ ಟೀಮ್ ಕುಳೆ ನ್ಯಾರ ಸಪೋರ್ಟ್ ಕೊಲ್ಲ
2: ಏದೆನ್ ಅದಿ ಏದೆನ್ ಆರಮನ್ ಕುಳು ಹುಂದೋ ಏ
1: এই দেন আহারমেন লেদো আরমেন লেয়া গুলো ফতা উন্নান এই
2: দেন হাম আহারমেন কুলু মাহেবেন দো আহারমেন না পাহার বানা মি হাই পানি
1: এমে গাওমি টিম কুলে নি হাম গামে সে এমে কুরি গ
2: সরি
1: উন্নান নাঙ্গল তাই
2: গাওমি টিম মজে তো এমে অ্যানালিস্ট কলে বেন
1: কা বলা গা বলা মা দো নার ইভেন গাওমি টিম গওয়ার নুলেন কানে গে হেন দো নেঙ্গে মিহ কইস আহার মেঙ্গে মিহুন তাতি বেনে হাতে রাজ্যে মিহুন তি বেনে মুলিম বেস দেন মি কোচুং কাহা মিহুন তাতি বেনে মাদু মিহ কুতনু এহেম দেন বারং ইঙ্গে নে নু
2: রাই গে দো দেন মিহার আদি মিহুন তা কেনে ইঙ্গুনা কাস নুয়ান তা
1: আ এমেং গে হরি হাকা মেঙ্গে মান ব্যাকগ্রাউন্ড দা দে
2: রোনাল্ডো
1: মিহার দেখ এমি হুমেছে ওলে নি দান্তা ಸಹ ಲವಜಾದ ಹಿಂಗೆ ಬದಲಿ ಹಿಂಗೆ ಹಾ ಓಕೆ.

আদি গুগুরিবেস একলাঙ্গে হামদায়ক তসবিহ হাকিয়তে আদি মালায়েকাতুম বেস একলাঙ্গে বীরবেথ কামায়ক তসবিহ বিদাড়বেতে আদি হনুয়ালুব্বা একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহক এ ফোরুব্বাবতে আদি এউরেন আল্লাহা মেদু জদলকুম হদতে আদি একলাঙ্গে হিপ্পেউং গদফদ বেগেম্বা রসকলাঙ্গে।

0: আদি উডুতকায় বিমগা ওয়াহা বয়কায় এউরেঙ্গে হিয়ানিতব্বেস রুহুমগাইয়ায় নুরুহুমগা হিন্দুনায় হাবীর আল্লাহ কিয়ামমবে সাজদা করেতে।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টজ
2: আলিনূর

এই আদনে কিউন স্বর্গে থাকে, এ স্বর্গে থাকাং এওরেন নাই, এওরেঙ্গে মায়েম বাফাইন নাই, এওরেঙ্গে আম্বিন নাই, এওরেঙ্গে দারিং করে সলহবি মিহুম ওয়ান্নানেতে আদি এথাঙ্গে হরিহা দোরকুং মালায়কতুং এওরেঙ্গে গাত বেদ বডায় গণ্যবানেতে।

0: আদি আল্লাহং আহদু কাশাবার কুরুম আফাহু, এ আহদু উয়ালা আদি গুড়িফা উমাং অল্লহ আমুর কুরাবাফাবা গুড়ুন্ত খান্ডালা আদি বিমুগা ফসাদ কুরা মিহুন্না মেদু দন্নাশে, এউরেন্নাল লাউনেন হুটে আদি আখরে দুহু এউরেন্নাল নুবাবেগিম বা গোয়াতে হুটে।
1: দিবেহি এফএম নুয়াদিহে কে মেগাহার্টজ।

0: এফাদাইন তিমান রাসকালা আগে খালে গে ফানু উম্মাতে গে তেরে ফোন ভিমে এ উম্মাতুকে কুরিগা এতং উম্মাত তাকে নিমি গোসফাবে এই তিমান রাসকালা আগে খালে গে ফানং ইভেবি ওয়াহাই এউরেন না খালে গে ফানু কিয়া দেবুমা টাকে নামাবেস এউরেন রহমান ওয়ান্ত রাসকালা আগে খাফির ওয়েতে খালে গে ফানু বিদাল ওয়াশ এই তিমান খালে গে ফানু গে বেরি রাসকালা আগে একলাঙ্গে মেনুই ইলাহকু নুয়ে তিমঙ্খলেগে ফানু ওকিল কুরব্বনি একলাঙ্গে অশে আদি তিমঙ্খলেগে ফানু এম্বুরে দিউম্বনি একলাঙ্গে হজরত অশে।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ।

রাঙুল্লাহ এমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মায়কা এ বাপ্পায় গে কিবা মি এমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকামবলুং গে দারিফাসকল এ ফহ কবিলা তাকা দারিকল তাকা ওয়ংহা তাকং এবামি হুন লেভি এব্বায়কু আনেব্বায়কং এঙ্গি দেনিবে তাআরাফে উলুমাট্টাকা কামমিহিন হুরমায়কু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমেহেট্টুমাং ওয়ারাক গাদেং আঙ্গওয়াফাবে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্যবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেন্নং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায় দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবামি হুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদং নুকেরিফাতিবি নামেস আবু লাহব আওহারবুম মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসুই শুআইব গফানু দীন গোয়ালেবুম একেলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একেলে গফানা দিমাকুরি এবামি হুন মিফাদান দেন্নে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ولولا رهتك لرجمناك وما انت علينا بعزيز ماناي ادي كاليغ فانوغي غاتيماغي ميس كولو نواناما تيممين هما كشاورون ويس كاليغ فانو رجم كولاي موه ادي كاليغ فاناكي تيممين جي ماتشان هنبي عزت تريا كي مو نوني شكن شعيب غفانوغي قوموغي ميهونغي نوباكمون اكليغ فانو مان الله سلامك كوربي ekelege faanuge gaatimaage miiskoluge sababun kan mi ayatun saafukon inge gaatimaage kamuge gulun demehettumaki de duniyege baajjeverikan libene kamekkan angawa kiti rasula sallallahu alaihi wasallam hadith kurawafave man sarrahu an yubsata lahu fi rizqi wa an yunsa lahu fi athari falyasil rahima manai timaage rizqu tanawasumasha তিমাগে হাঁদাং গিনা দুয়াহু দেমিহুরুমং এদে মিহা এনাগে গ্যাত্তিমাগে মিহুং না গুলুম বাদহে কুরা হুষকামে আদে গ্যাত্তিমাগে মিহুংগে হালু বালা এবে আমিহুন না বেবুন ওয়ারাকুং হেও ফোরুয়া উলুমাকি কোম্মেহেং কুরন জেহে কামে এগুলুং কান্ডালুমাকি আল্লাহুগে কোফায়া আযাবং হুষে হেলে কামে মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা এফাদ মিহুন না রিয়ামে দুয়াহুং الله سبحانه وتعالى رحمته بالله ومن بلوا ودي نغنواني